0: সুরহার সাত্রিয়াকাল। ওয়াহেগুরু জি কা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ।
1: ਸਤਨਾਮ ਸ੍ਰੀ ਵਾਹਿਗੁਰੂ ਸਾਹਿਬ ਜੀ। ਜਾਚਕ ਜਨ ਜਾਚੈ ਪ੍ਰਭ ਦਾਨ।